मेरे प्यारे प्यारे सुनने वालों, आप तो सुन रहे हैं कि हम यशराज चोपड़ा के बारे में बात कर रहे हैं, तो यहाँ सोचती हूँ कि आपको भी थोड़ा दच में यशराज चोपड़ा जी के बारे में आपको भी बता दें। यशराज चोपड़ा जी, जो इनके जन्म हुआ है 7 सितंबर 1932 en hij overleed op 21 oktober 2012, was een Indiase filmregisseur en filmproducent die in de Hindi-cinema werkte, de oprichtende voorzitter van de filmproductie en distributiebedrijf Yash Chopra Films. Ja toch? Chopra ontving verschillende prijzen, waaronder 6 National Film Awards en 8 Filmfare Awards. Hij wordt beschouwd als een van de beste Indiase filmmakers voor zijn bijdrage aan film, eerde de Indiase regering hem in 2001 met een Dada Saheb Palke Awards, wat bijzonder, en in 2005 met de Padma Bhushan, wauw, en Brits Academy of Film and Television Arts, BAFTA. 2006 schonk hem een levenslang lidmaatschap, waarmee hij de eerste Indiër was die een eer ontving. तो यहां से आपको छोटा ही रूप में श्री यशराज चोपड़ा जी के बारे में हमने यहां से आपको बताया।

ना ना ना ना करते इकरार कर लिया और ये फिल्म राम अवतार से निकला गया। फिल्म राम अवतार 1988 में ये जो रिलीज किया गया है, अनुराधा, मोहम्मद अजीज और उदित नारायण जी की आवाज में, म्यूजिक डायरेक्टर लक्ष्मीकांत प्यारेलाल और गाने का लेखक आनंद बख्शी। Als je in het leven vertrouwen in jezelf hebt, wordt het kracht. En als je hetzelfde vertrouwen in anderen hebt, wordt het zwakte. Dit, als we met uitdagende situatie worden geconfronteerd, is onze eerste reactie vaak negatief. Het is makkelijk om meegesleept te worden in een storm van nutteloze gedachten die ons alleen maar verder van het vinden van een oplossing brengen. Door elke dag op één positieve gedachte

0: लक्ष्मीकांत प्यारेलाल के साज पर कि आजा तेरी याद आई, रवि साहब और लता जी आपको सुनाए हैं। चलो देखते हैं, यहाँ से पेश करते हैं विज्ञापन, विज्ञापन के बाद न्यूज़, और न्यूज़ के बाद मैं फिर वापस आ रहा हूँ। बस मैं यूँ गया हूँ, यूँ आया।
1: हर काम के लिए, हर अफर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट ही, और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अफर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 07537322047। मेरे इन्फो www.radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocatenkantoor aan het Raam Zoet, wakalet ka kaam karta hai, jab bhi aapko ek badhiya wakil ke zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
6: PVV-statenlid Ronald van Tichelen moet een taakstraf uitvoeren van 200 uur... omdat hij is ingereden op een milieuactievoerster bij het Noord-Hollandse provinciehuis in Haarlem. De rechtbank Noord-Holland veroordeelt hem onder andere voor poging tot zware mishandeling en doorrijden na een ongeval. Het slachtoffer raakte niet zwaar gewond. Alle treinlijnen van de NS krijgen vanaf de dienstregeling van volgend jaar nummers. De vervoerder hoopt dat daarmee het plannen, reizen en overstappen eenvoudiger wordt. Zeker bij onverwachte verstoringen en werkzaamheden kunnen lijnnummers een grote verbetering zijn in de communicatie naar reizigers. Iran heeft fel gereageerd op nieuwe aanvallen door de VS. De illegale en criminele beschietingen schenden het staakt het vuren en maken het bestand ook bijna betekenisloos. Dat zegt het Iraanse ministerie van Buitenlandse Zaken. Ondertussen lopen de onderhandelingen over een vredesakkoord erg stroef. Uitkeringsinstantie UWV gaat een onderzoek doen naar de eigen werkcultuur. Dat zegt een woordvoerder na een bericht van het programma 1 Vandaag. Het onderzoek wordt gedaan door een extern adviesbureau en moet eind dit jaar zijn afgerond. Er zou een onveilige werkcultuur en een veel te hoge werkdruk zijn bij het UWV. En dan het weer. Vanmiddag kunnen er vooral in het oosten nog een paar buien vallen. Verder schijnt de zon regelmatig en bij een westelijke wind is het zo'n 18 graden. Vanavond gaat het vanuit het westen regenen. Vannacht koelt het af naar 12 graden.
5: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
7: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.
1: हर काम के लिए, हर अफर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट ही, और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अफर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक, सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 07537322247। मेर इन्फो www.radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
0: www.faunfm.nl जो लोग चून के मीटर पर, आपका हृदय से स्वागत है फाउन हिंदुस्तानी रेडियो के कार्यक्रम में जो दिन हाक शहर से प्रसारित हो रहा है। चलिए अगला गीत हम पेश करने वाले हैं और क्या ख्याल है, फिल्म फिल्म फिल्म फिल्म होले आयरे में से निकाले नहीं कितनी सही फिल्म तक का ये गीत है मैं तो मुकेश, इस तरह से